এই ভক্তিগীত সহ আজ এইটি শেষ হয়েছি প্রাতঃ ভক্তিগীতর কার্যক্রম নৈবেদ্য আকাশবাণী কেন্দুঝর। সময় সকাল 6টা বাজি 35 মিনিট হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম অনুচিন্তা ও পরে পরে অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু শুনুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সবার কার্যক্রম টিউন করেছেন 100.1 এফএম আকাশবাণী কেন্দুঝর নিউজ অন এআইআর লাইভ স্ট্রিমিং আপ যোগে আপনার আমার কার্যক্রম শুনিপার সময় বর্তমান আমার স্টুডিও ঘড়ি পূর্বাহ্ন 10টা কার্যক্রম পরিসরক যা আগর প্রথমে শুনে নিঁত আজ প্রচারিত হওয়ার কার্যক্রম সূচনার কতোটি এই কিছুক্ষণে শুনেপারে গীতাঞ্জলি কথা গীতর অঞ্জলি 10টা বাজে 30 মিনিটে প্রচার করবু প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি আজ এতে রয়েছে 1303তম অধ্যায় আজ দিন গোটা বাজে 20 মিনিটে মহিলা মানক নিমন্তে কার্যক্রম বসুন্ধরা অন্য প্রসঙ্গ সহ মুখ্য প্রসঙ্গে রয়েছে শিক্ষা এ সম্পর্কিত সাক্ষাৎকার শিক্ষয়িত্রী সুভদা শুভদর্শিনী সন্ধ্যা 5টায় ইন্দ্রধনু

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে। প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়ে তেবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগেই চালছে এ বিষয়ে আসন্তু পচারি বুঝিবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী ওয়ার্ড নম্বর 9 জগন্নাথপুর।
2: ভৌণি, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চালছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চালছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করি পারি, পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আউ মশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহের থাকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তার